প্রাইমারি তেকান বাবা আমান্ডমেন্ট ডালাম এর উ ইনি মান চারমিকান কমিটমেন্ট কলেকটিভ তারাডাপ জিভা ইন্ডিয়া ক সাদারা ন্যাশনাল ভারিসান বুদায়া ধান চিতা তিতা পরজুয়াঙ্গান কমডেকান কতে গাঙ্গান মনিকাত আসিয়া ভারত সতলা ইরান দান আমেরিকা সরিকাত মালাপুরান কান আরান্যা আক্সি মিলিটারি বারুয়াং সালিং বালাস কর্পস গর্দা রেভলুসি আইএস তান মার মার্কাস কমান্ডো পুসত দি আইএস দি ইয়োর্ডানিয়া মঙ্গুনা কান নুডল ব্যালিস্টিক ই এর গেছে মানে মানে তাকান সুরাঙ্গান তরসে বুত মরুপাকান রেসপন্স সারারাব তিন্ডাকান মিলিটারি আমেরিকা সারিকা তারারাব ইরান মরেকা বরসুম্পু উন্তুক মলাঞ্জুত কান অপরাসি হিঙ্গা আপায়াং মরেকা সুবুত সুবগাই আঞ্চামান দান লঙ্কা বরমু সুহান আমেরিকা সরিকাত বরাখের সমন্তার ইতু মলেদার আমেরিকা সরিকাত মনতকান তেলা মঞ্জিত সৌদ দুমুলা রুদল ব্যালিস্টিক ইয়ং দিলঞ্জুর কান ধারি ইরাম দান পরিবেশাতা ইয়ং দি কাম্বার কান সুবগাই উপায়া সরাঙ্গান মন্ডারাত তরড পাসুকান আমেরিকা সরিকাত দি কবাসান্তর সেবুত কমান্ডো পুসত আমেরিকা সরিকাত মনতকান সলুরু রুরল বার হাসিল দিচে গাত দান পচুকান আমেরিকা সারিকা তেতাব তালাম স্টেটুস সিয়াকা তিঙ্গি ইরান মলুঞ্চুরকান রেন চেতান রুডল কা আরা পশুকান আমেরিকা দি তুমুর তেঙ্গাত কমারেন সাদ আমেরিকা সারিকাত বকরজা সামা দেঙ্গান আরব সৌদি উন্তুক মনেরাং মিলিসি ইয়াং দি ডুকুঙ্কান তেহরান দি নেগারা তেতাঙ্গা ইরাক ইয়াং মনে ওয়াসকান সাদি দি কানিয়া দুয়পুলু ওরাং পতেম্পুয়ার দুয়পজাবত মিলিসি ইরাক মনেগা মঙ্গাতাক বাবা এনাম পেনা সিহাত ইরান তেবাস দালাম সুরঙ্গান গামুঙ্গান আমেরিকা সারিকা সৌদি তর সেবুত এসক্লাসি কনফ্লিক্ট দি বরবগাই ইনি লিনি ইনি সতলা বরবরা পাহাড়ি সিচুয়াসি রিলেটিভ চিন্তাং মনেঙ্গাতকান ঋষিকো কম্বালি ন্যা পিরাং সকালা পনু হাল ইনি যুগা মঙ্গরা বিস বাবা হি সুলিতন্যা মর্ডকান কনফ্লিক্ট লিমা বুলান্যাং তেলা মঙ্গু চাং ইকোনোমি দুনিয়া দন্তিদা দ মন্দাপাত তুকুঙ্গাং লুয়াস দারি মাশেরাকাত আমেরিকা।

হলো ইন্ডিয়া মোফিল কংগ্রেস ইএমচে 2022 নাম দি নিউ দিল্লি ফোরুম টেকনোলজি ডিজিটাল তরবসার দি আসিয়া আইডিসি কা সপুলু ইনি আকান দি সেলেঙ্গার কান পাড়া টাঙ্গাল তুজু হিঙ্গা সপুলু অক্টোবর দি নিউ দিল্লি দি সেলেঙ্গার কান তেলা ডিপার্টমেন্ট টেলিকমিউনিসি দ্য সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইএমচে 2022 নাম আকান